0: বাসন্ত জুবেন্তুডি, সেটা করলে কোন বাসন্ত জুবেন্তুডি সিগনিফিকে কথা কিতা তো বুকা হাতে নে কোন বা আসুন তো কানে সিসিডারে ইম্পর্টান্ট দেনে সিসিডারে বাজিক ও নে সিসিডারে নেবে মাকা জুবেন্তুডি সিরা প্রেসিজ আপারাতু বেলে হেতান নে মাকা লিহুসি ইতানে সেক্রেটারিয়াডু কথা আতু ক্রিয়া পলিটিকা emprego ba ema hirak na bemak desemprego honune ha menos numero desemprego ihana saun Timor Leste. Obrigado.
1: Okay, Diak Maloko Vintes, antes ita ba continua tang itania programa, usi belun sele se ofrece tang musika ida turmai. Enjoy the music!

0: ওকে দেখ মালকোভিন্টিস জানে মাকা মুজিকা ফুরাক নেবে পুসি বেলুন সালে সফরেশন আবার মালকোভিন্টিস ইতা বা কন্টিনিউ না ফাটিং ইতা নিয়া প্রোগ্রাম হে বেলুন জাস্টিং হানেসান জুভেন্টুডি মেহে সাইডা মাকা ইতা বো চিরা ইহা হরে কন্ট্রোবি বা না সাউন্ড নো ফো আপোয়ু বা ডিজেনভলভমেন্টু
1: লস দুনি কাতাক ইতা জুভেন্টুডি রানে জুভেন্টুডি ফোন এরা মিলেনিয়াল নে ইতা নেমক জুভেন্টুডি তাম্বানে মাকা ইতা হানেসান রাম ফোন ওটাস ফোন বা না সাউন্ড ফোন ইরা নে ইতা জুভেন্টুডি মুস্তেঙ্গি হানোইন ইরা কে ফোন লাওসন আতো কন্টিনিউয়া বা হানোইন ইরা কে সিরা হালো লা কন্ডিশো সিতো সাউন্ড কন্ডিশন কা আম্বিয়েন্টে পোবুনি নিয়ান মাবি ইতা প্রেসিজা হাহোরিস হানোইন ইরা কে ফোন হানোইন ইরা কে ডিয়াক বা পোবু ইরা নে নেবে মাক দুরান্তে নে ইতা আরে না সাউন্ড ইন্ডিপেন্ডেন্সিয়া মাইবে না ফাতিন ফলিং হে ডিপেন্ডেন্সিয়া নে মা প্রবলেম আগরা হাউনি মেহি বা না সাউন্ড ইডানে বা কন্ট্রিবিউট বা ডেভেলপমেন্ট নে হাউবিলে দেহাম বহুত টেপতে বেশ তাম্বা সাইডে মাউ দেহাম বহুত হুসি ইনিশু হাউ আপ্রেন্ডে নু হাউ কনসিয়েন্ট বা রিয়ালিডাডে না সাউন্ড প্রেসিজে ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট নে মক মডার্নিজ সাউন্ড সোসাইডাডে আন্তিগা কা সোসাইডাডে আত্রা জাদু বা সোসাইডাডে মডার্ন কা সোসাইডাডে আভান্সাদু নে মক ইম্পর্টান্টে আগর আতু ট্রান্সফর্ম সোসাইডাডে মাকা ইতা তেঙ্গি ট্রান্সফর্ম লুক ইতানি হানোইন আদু ট্রান্সফর্ম ইতানি হানোইন মাকা ইতা প্রেসিজা কুইনেসে লা সিএনসে ইদানে বে মাকা বেলে হাতুর ইতা হুজুস্তু নে মাকা নেসান ওইন হাউনে কোলেগা কা হামনে বেলুন দে হানোনা কাতাক সিএনসে এমএল মার্সিস্টা লেনেনিস্তা নে সিএনসে ইদা কে জুস্তু মাস ডালা বারাক এমারি হেন সিএনসে ইদানে মাগলাডিয়াক সিএনসে ইদানে মাগলাডিয়াক মাবে আওয়াকারাতে দেনেসানে সি ওলা গোস্তে সিএনসে এমএল ওলা গোস্তা মসুনি লিভার ডাডে রাসি তাম্বা সিএনসি ইডা নে মাকা বেলে আতু ট্রান্সফর্মা ইতা সে হাউ ডিয়ান কলিয়া কোনো বা হাউনিয়া আতু কন্ট্রিবিউ বানা সাউন ইয়া ইন প্রিমিয়ার হাফ উইন মরিস মাই আগর হাউ জার ওপা মোস্ট ডেট মুসা কন্ট্রিবিউ বানা সাউন নে কন্ট্রিবিউশন বা ডিজেম্বলমেন্ট সে জোভেন টু ডিডা প্রন্টু পারা হালো নিনিয়া বদ্রুমা ইডা নেমস কন্ট্রিবিউ বা ডিজেম্বলমেন্ট সে হাউ মরিস মাই সে ইতা মাইও সে আসাম বলুন তার সিরা ফর এক্সাম্পল এমআইডা আকার কি ইনিশিয়েটিভ আতু হিলি ফয়ার সোয়ে ফয়ার হেনে ফাতিন ইডা নেমস কন্ট্রিবিউ বা ডিজেম্বলমেন্ট ইরা তাম্বানে মাক কন্ট্রিবিউশন ইন্ডিয়া বা ডিজেম্বলমেন্টু বা জোভেন টু ডিডা ফুরা ক্লিউ ডুকে বা ইডানে বে মাক হাতেনে ডেট কোয়ালিয়া মাবে লা হাতেনে রেলিজা লা হাতেনে ট্রান্সফর্মা ইডানে মাক ইতা সাই প্রোটাগনিস্টা বা ইতানি আন্ডাসি ডিজেম্বলমেন্টু নে মনোটং কা পারাডু তাম্বাডে ডালোয়াইন এমলা কনসিয়েন্টে বা রিয়ালিডাডে নে রিয়ালিডাডে ইডানি হাসোরু নে রিয়ালিডাডে হাসোরু মানে সেন সাইডা রিয়ালিডাডে ইডানে বে মাক নিয়ে সিন্তি নিয়ে আনে নিয়ে ইয়ে প্রিজাউন লারান মাবে নিয়ে সে হাতে থাকা তাক আইম ওকে হরিয়া কেলা এটা লিগা বা জোভেন টু ডিডা উলু সিরা ফোতি সের নে তেমা হুসি দেওয়ান সোলদার রিসে সিরা তেতে রে ডিয়াকলিউ লাকম তিতলু ডুকে লাকম পাদ্রিয়া সে জোভেন টু ডিডা আগোরা ইতা ডিয়াকলিউ হাতে তে কাতাক আমি জোভেন টু ডিডা কই আতাম বাডালা রুয়া কা আতান তান কা আতাম ফোং ইয়া না সাউনিডা আতু লাকুই সাই আতান মাকা যে তেং কনসিয়েন্টে বারে লিডারে যে তেং আপ্রেন্ডে আপ্রেন্ডে আপ্রেন্ডে নো আপ্রেন্ডে সো উনিক হুসি আপ্রেন্ডে হুসি হালু লিতুরা ইডানে মাক সাই হানেসান তাম্বা ইতানে ডুতি নে ইতানে ডেভের ইর আগোরা মাকা দুতেং আপ্রেন্ডে সিয়েন্সিয়া আপ্রেন্ডে সিয়েন্সিয়া ইডা রিয়ালিডাডে তাম্বা হুসি হুসি তেওরে মাকা তু ওরেন্তা প্রাতিকা নু হুসি প্রাতিকা মাতু কুরিজি তেওরে তাম্বা নে মাকা ইতা জোভেন টু ডিডা আগোরা ইতানে পাপেল নো ডেভের তো মাক ইতানে তেং আপ্রেন্ডে লাই আপ্রেন্ডে তো ও টেম্পু ইডা মাকা ইতা সে হালো বোত ফোন মুসি হাই না সাউন্ড ফোন ইডানে সে ইতা কলিয়া তাম্বা ওহিলরং ইতা হারে বা ইতানে জোভেন টু ডিডা আগোরা কিক নো ফ্রাকু তেপ তেবেস মাইবে ইতা ফিয়ার বা মুডান্সা ডিয়ালেতি গানে সে ফরমা ইতা লরনি সে সেই বোত নো ফোর্সালি অনি নিদানে
0: কে দিয়াক পরগুন্দা তুরমাই বেলুন সেলে সেই ফোবা ইতা নিয়া বেলুন এলা হানেসান জুবেন তুডি মিহি সাইডা মাকা ইতা বসিরা ইহা হরে কন্ট্রিবিউ বা না সাং নো ফো আপোয়ু বা ডিজেনভলভমেন্টু
2: হাউনে মিহি মাকা লুতা বা সুসিরা রে জানে বে মাক দে ক্লাসে বা সুসিরা রে বে মাক হক ক্লাসে তাম্বা সাইডা সুসিরানে দেবে মাক লাহ ক্লাসে হোবাজ ইকোনমিয়া নেবে মাক সুস্টেনটাবেল কনসার্টেজা কে গারান্টে সাউডে নেবে মাক দিয়াক নো এডুকা আসেস এডুকা সাউন্ডে নেবে মাক দিয়াক হোডি বেলে কন্ট্রিবিউই বা ক্যাপাসিটি দা নেবে মাক সাইন্টিফিকু নো মো সাউডে নেবে মাক দিয়াক হোডি বেলে গারান্টে নো মো সো আপোয়ু বা ডেভেলপমেন্ট ন্যাশনাল তামাসাইডা দুরান্তে নে হানে সঙ্গীতা হতু হাতে নে কাতাক ইতেনে সুসিদারে নে সুসিদারে দে ক্লাসে ইহানে বে ইহা সুসিদারে কিয়াক নো সুসিদারে রিকু নো সুসিদারে কিয়াক লা ইহা অপরচুনিডারে ইডা আতু বেলে আসেসু সাউডে নেবে মাকা আদেকুয়াডা non la assez suba éducation de nebe maka crédible basira anto ikus itala ya saudi nebe maka dia no mosi éducation nebe mak dia itala ya conhecimento nebe mak dia maka ita se label ya capacidade atu contribui bana sam honune how garante te best no how fear kata luta ba sociedade de classe hori harao sociedade de classe ne ba sociedade ida nebe maka socialismo kai tahana sociedade ida nebe makla hao classe para tu bela garante povo hototo liliu kona ba zoven a tu bela ia conhecimento nebe maka dia no ia saúde nebe maka dia honune si bela ia força produtivo no mos ia força capacidade científico a tu bela ia hanui nebe maka dia no bela contribui ba desenvolvimento nacional. Niku dalang ida nebe maka tuluta ba klase mak tengke aprende teoria marxismo. Tama teoria marxismo orienta ita liliu ba zoven sira o insa ia hanui ida nebe maka kritiku, analitiku, no inovativu hasoro kondisan objetiva. Tama saida, tamba realidade moris povo nida agora, na konu ho sociedade de klase ia nebe sira sai dominante ba ia makina de produção, no mos ia fatin hotu-hotu tanto ia kareira, no itala ia posibilidade ida para tu bela harahun sociedade kapitalismo. Honune, uniku dalang atua harahun sociedade kapitalismo mak tengke aprende teoria marxismo nudar arma bamudansa. Tuir haune harai katak, ou tuir haune perspektiva kona bahasun tuirane, depende baitan espiritu da luta. Tambah usi espiritu irane maka tu orienta ita, lihusi kondisan objektiva nebe mak ita rasik pesquisa, ita rasik halau analisa, lihusi idane mak hatur itene espiritu da luta, o insa atu bele sai hanesan matan, tilung, ibung, ba itene povo oprimido sira.
0: Ok, Diak Maloko Vintis, antes ita ba kontinuatan itene programa, musibelun sele se ofrece ta musika ida, firmai. Enjoy the music.